0: সঙ্গী থাউরাম সন্দুক যাবে লই যা রে তাবি রিভার্সে আকাশ বানিয়ে ফাল দেখিনি
1: Rifles, the World District, Assam Rifles Post, Ukhrul District, Ukhrul District Sports Association ki office near TNL Ground. Masjid Sunnatana, Akashvani Imphal su min uba pogdam match khudik maki miyam da tab phangan jagani, mit yeng tabiyu adung gi apam team support to view. Durant 2026.